0: কোভিডের সারি
1: শুভকামনায়।
0: হ্যাঁ জি, জয় শ্রী হরি। তো ফির আপ দুধ ডাল দিজিয়েগা, ঠিক হ্যাঁ, ইয়ে খীর বন রই হ্যায়, দুধ ডাল দিজিয়েগা আর ফির ইসকো উবলনে দিজিয়েগা। জব দুধ অচ্ছি তরহ মিক্স হো জায়ে, আর ভাই খীর তো থোড়ি সি ঢিলি অচ্ছি লাগেগি, তো বেসে সেই হ্যায় কি খীর বননে মে জ্যাদা টাইম নাই লাগতা হ্যায়। তো এসে 7-8 মিনিট উবাল করকে ফির আপ ড্রাই ফ্রুটস ডাল দিজিয়ে, শক্কর ডাল দিজিয়েগা, শক্কর অচ্ছি তরহ গুলে জিতনে আপ উবালিয়ে, ফির গ্যাস বন্ধ করকে ইলাইচি পাউডার বুরকা দিজিয়ে। তো ইয়ে বন গে হমারে সেভিয়া বালি খীর। সেভিয়া কা হলওয়া ভি এসে হি বানানা হ্যায়। কড়াই রখে গ্যাস পর ঘি ডালিয়েগা, ঘি মে আপ সেভিয়া ডালিয়েগা আর ইসকো রোস্ট করিয়েগা, অচ্ছি তরহ সেকিয়েগা। এক তরফ পানি গরম কর দিজিয়ে, ফির আপকো লাগে কি হ্যাঁ কলর চেঞ্জ হো গয়া হ্যায় সেভিয়া কা, তো ফির আপ পানি ডাল দিজিয়ে গরম বালা, আবশ্যকতা কে অনুসার পানি সেভিয়া পি যায় ইতনা হি। খীর তো লিকুইড হতি হ্যায় লেকিন হালুয়া তো লিকুইড নি হোতা হ্যায়, তো আবশ্যকতা কে অনুসার পানি ডালনা হ্যায়। হালকা সা আপ দুধ ভি ডাল সকতে থোড়া সা, ঠিক হ্যায়। আর জব ইয়ে পানি জজ্ব হো যায় তো ফির আপ শক্কর ডাল দিজিয়েগা, ড্রাই ফ্রুটস ডাল দিজিয়েগা, শক্কর এক রস হো যায় অচ্ছি তরহ মিক্স হো যায়, ইসকা পানি উড় যায়, উসকে বাদ গ্যাস বন্ধ করকে উপর সে ইলাইচি পাউডার বুরকা দিজিয়ে। তো ইয়ে বন গয়ে সেভিয়া কে হলওয়া। তো সেভিয়া কি খীর ভি তৈয়ার হ্যায়, সেভিয়া কা হলওয়া ভি তৈয়ার হ্যায়। দের কিস বাত কি, বস আপ আপনে মাতা রানী কো ভোগ লগাইয়ে, আপনে ইষ্ট দেব কো ভোগ লগাইয়ে, উসকে বাদ আপ বচ্চো সহিত, বুজুর্গো সহিত, পরিবার সহিত আপ ইসকা আনন্দ লে সকতে হ্যায়। আর ফির সে এক গীত কা ভি আনন্দ লেঙ্গে। তো সুনতে রহো, মুস্কুরাতে রহো, রেডিও মধুবন 107.8 FM।